বলিউড মেলে দেখো মাতানি সময় বুকামে নেসিমাং হামরাজ ফিল্মনি সানাম মেরি হামরাজ গীতক খোনাসোহা আর ইয়ারং বাক্সা বলিউড মেলে দেখো মাতানি সময় সমাইবা ইয়ারুন বোনাহা তাও চেট বাজু আহন নেসিমাং দিল্লিও নিয়তবা হিন্দি খবর খোনাসোগেন চেট চিবং ইংলিশ খবর আর চেট কলাচিও শিলং সলগ্রা সালারামনি ইংলিশ খবর খোনাসোগেন ইয়ান আকাশবাণী টুরা।

0: 이 보에나 하고서 위자 리망본 기스코 대 아바 칭원인 아 찬치안이 동앙니 촌원인 기스가 라땡아 클래식 스트롱원인 옴겐
1: 칭 바즈 메시 에츠 마락니 자마노 IAS 응바동나 낭겐넨 먹송에 보랭아 쯤마
0: 먹송엔 포데 보랭아 쯤 네바 추석나 그다만 고자이가
1: 낙 맞등어사 나라 MPSC 나 어템트 카라얀 퍼스트 타임 마
0: MPSC ni kapan exam rang donga mo je kai LDA war kang kwa ngasia de mang buan MCS na de yang skangpa chang na wa
1: skangpa changon skangpa number 1 kon ma nai jok mo mane rang ni agan matango at krang de skango de agan wa at krang de bang an number 1 no na de thang do ja nen ba mo nak na ni nga wan an ching ni ste to gapan dongga parang sa ma no ya ya chango hajal gani kul kul pung ha o nang ni preparation nang na ma kyo wa chama UPSC ni course rang kon ajar kangaya chum
0: dungkang mancha MCS na dianga syllabus ko nakke phoin rang keni dong jan dibang ba yan UPSC mung MCS de syllabus apsana ya ne gamon je anga UPSC ni no sang kanang chum wa phlak kon anga chakhala beben mande anga no state ni de wa center ni exam ni de rak jan ya gana ne mang ba ang ni phore ni rang wan je khanga UPSC IS na phore nga chum unkon exactly apsan kon anga phore ya thani phore ni ko khomi acha
1: sallu na side by side skik pani kham ko ba kha ani anga ni amo no na ra porai na ra sallu ra bai ta khan tharang uns ka chum
0: promo so mai pra bata de mang bayan school
1: ki sat thanang fresh ong tu
0: amo de mang bang ni school ka akbar wan segnang jok kani gamon atham ba so mai ba 2 o'clock ong jok de jokai jok ni gamon wan atham gamak te so mai de free ong aya ha wal gamak free ong khala aya ha ni gamon warang ko so mai ka takhala
1: ya nang ni attempt na na ara apsan somai ko debut kha nyang ani amo syllabus pa apsana ya onde nang ni teaching career ba yanu mai ko ba nang na dak chakani o hama
0: teaching career specifically MCS na de dak chakani ni de akan jawan de ma wa dang thang thang MPSC exam rang khwang ni seani yo one gmuk exam on da odi PSC de math subject tong ma ga ho one na ke aro general science tonga english tonga warang na angni skhi ani khamko khamat tungo aro ang ni exam ko se anyo math so dang na blong en tak chakani o maina wan bebe na ching sas khango phore do nga ne mang bayan da oba salan chun up san kon bi sang na skhi na ni gamon isko fresh ok edo
1: tuition ra ga ta da ke mang na nok na de tak chak ska hamo nok ni phurai mat tungo aro nok ni kham kha mat tungo nok ni man de rang ni tak chakani ho ba man namo
0: aga de an thang de phang nan thang kha chak khala chang gu pong chani gamon ja ja chi de mat rong aya
1: Okay, amat na rin ang talagyan mo unan maapa dongi nga. Una agere ba, nang na mentally support rong kong rong ama?
0: Ang ada na main support ko de mat na.
1: Nokni man de rin.
0: Oe, feel ang mang ba, thang ba, watkal gen ni chanchi ni gisip tong ja. Plus aro, ang ni nokni man de rin ba pang nan, unara agere, feel ang daming chok, jaman sakeng chok, watkal ay buhan ni akan na ba dong ja, pati sang ko didi na ni kong rong ha.
1: Oe, iyan, namgapa maapa ni gunde yung chumata mo, de rin ko galon jawa mamang saloba. Wanda ken dao nang ni success story ko nake bang an motivate tong inga haya MPSC manderang phurai nga beben advertise ko nake nga unora nara nang ni preparation ko ni girke ani swinga pa bi sarang na ba chadam berang na mai ba suggestion lang hot nat ken ma ya syllabus ni bidung
0: a syllabus ko de na mide ni ba jaha de mang ba yan MPSC
1: ni phurai na mai rang ko chakhala cham
0: o MPSC na
1: material rang ko
0: MPSC na ne prepare kha gen chim o de anchindi general english one on bangin score khana ta mana anchindi part a part b part c do ronga anchindi mpsc exam paper ronga bangin se ha aro se agam kon clear ba kha nem prelim so de one nak ni english english nam nak ta nangen ni ba one english obo one dang thang one direct indirect speech active passive voice preposition article one salam chuan chingni class 6 7 8 5
1: 4
0: pore ba gam nangan ne gam na chingni basic nam gen chim ode english rakcha one the general science day beben gam kon sokaya mo ne gam anga dung thang mancha lekha ko dan thang de mpsc na phore dong ja de mang ba wan ang ni upsc ko phore ba gam kon man go payan de mang ba anga ge sa lekha na ka lucent ni gk one ba general knowledge ko khabar ka dunga ho mpsc na de chu ngai ge one de ke maths dunga mathematics portion by arithmetic portion one lower class ni an ngai gen wa class 11 12 ni
1: so basically scoring an ngai gen chum
0: o yes scoring an ngai
1: ya nang ni phorai gparango upsc mang mpsc ni dung thangar kani de bangni dung jama
0: mpsc one dna post ni kri mo de mang ba one na mcs na ranga chu de upsc mang mcs de tingthang kani de dongcha one syllabus de apsana no aya
1: mandei rang ba nang khon ke bang batan motivate wing genok ne ngan chancha nang ni khurang ba ndak ple khna thwa khna na gat gat tak tak ke donginga na agani nga chmo nang ni speech rang mi jalang khna inga no kupa is sol ko ko thong don na nang anen ba mo yani man ba na ti thanganat ken ma na poraya ni o mai ko ba chanchi ba gen chmo de deterrent tong gen chmo de ora biyani chi gis ko strong up chom tama
0: sang chok mot tatani agan gen phangna nanga phoinas khangde wana de isolo bironga wiani ma seni gis kon china gata nga bia angni magba phag baba binak tas khia wanake aro angni dingthang mancha incident de wanok gen felong e dongeng matango khamara nakni muksongani ra sokcha lugapan khamrang khode matnenga de mangba satisfied rong ja tak motang somoyo thangsa gis nangi bia ha a thangba nikani khamatnen bia ha uno Bisik atamu nak ni bebel ani cunbe kepa bisol betul ketong gen cum odeng gua kataku, uku uo kataku pangcak ya anga biha nak ni skan yong china anga bebel ana cusokan ikuang not telgen ni anga wislo biha, uno anga bisik ni tom tom mani komat na, uno ni anga bagi ang ni exam pas kaoba kacoba, je kon anga tak amat nengah war plakan uni kanisok ani anga gisko tom tom mani komat ni war somoyan ni anga bagi feel omang ba nek nek ani kot baduk mani kot pani tak lirat jaha.
1: Tauroroni chasongode bang batta chadamberangan makhangchina mai da kele makhangen wacholrang kho nak jainga mo uno mtang nang ni nakaniyo chadamberang kho wa jaja jiji dakang mtang o jujani rang khura bau nang ni gta na streamline khatna mai khorang dakna nanggen ne nikinga da out the pet
0: mebena chingo career guidance rang khomia thang thang ba phore mtang o phore mangmang sanu aya
1: darang ba gan pas kick ba dongcha
0: aro wandake na class 10 ni jaman 1 11 12 ongen ni masyak makan
1: uni jaman degree
0: phone nanga de mangbo 1 class 10 macho chokoban unon class 10 ni jamanon bangbatan dingthang atani ko manai genok matam arts commerce science uno mangmang ba name select khana chang jaha maina wamang maiko muksong nga thani muksong anen dongja
1: thobe
0: uni gemon matamara thani class 10 no beben class 10 no na khangde bangbatan name phoreya uno phangchakke science rang kor angano ba commerce rang kor angano deba haida wa mangni capacity ong jeng na ba donga unon wa mangne ne kani ko matne wan den thang stream ne angano art stream al twani dong ja de mang ba haida wa mangna wan cholong ne na ba donga mo ne art sona shift kangano une ja mano de wan bachelor's of one my subject corners again unon problem
1: wan ong chang sang thagen
0: ho we mai ko thang ni muk songa ne donga uko ma shigen chim ode nam batte wa mangni honors ko anak ta mat gen cham
1: jedak je future na dak
0: future na dak chakani yok gen aro wa mang je exam ko senak ta nang gen warang na ba al twan yok gen cham de mang ba no ba wan problem ok thai jok chunga matam de chong pha ja chela chi e phoe na gata warang wa chang ba anik ne kanirang rang khomat na
1: ta ogta nang ko mi ja mamang result out o amakha makhane nang ko bimang mat na ha man de rang diba bang ba tan singenga chamba dia songoni badia songoni nenba to ya na songi durabanda chambogong nyang ani chambo ya songoni ara phore parang ba out of school children nang ba dongeng kon nyang chanchia education scenario ra mai da ke wa chamo chi pakara
0: saksa sakgni san dau da pete dongkhwai nga position or edongenga una gede tau chon gpa generation ang de panga nama nama schoolon ma parang watenga ha de mang ba wan chungni batch doni de khomia laro je phore pha ga parang ba chu sokcha deba da o re ma khangeng ga pa chadam berang sarang de namin phore nga nya be bela
1: aro da o na da play nang chu ga pa bia poni re ba emang megalaya ga makho thop kha ha mo ya chi ba na si mang ni song ba maya ba change de dong chong mat na nang gen ong chong mat na nang gen nang o san dura banda de bon na nang jwa ina na dura banda ni an thang ni song ni mandarang na ba mai ko ba ku phatyani ko nat ken ma
0: phatiani de yanong aigen beben da ode chungo cholrang khomia de mangba mandeni skani dongen chim ode chol khode chungna no kopai solde phatti thelaigen mesok thelaigen uni geman de drangrang phorena siengon de drangrang ko phorena gata onbo aro wa mangna support khatnak tanangen didiani ko botnak tanangen ni geman nekani rang ko mat gen chim ongamangba jen salo de drangrang chu sokani ko mat gen uno de wan chini plak ne kani rang ko ba wa bi the rang ko mat phna ta mat gen
1: da onang ni bi the ko man ne nang na sa nong jan di ba nang ni ma pha na ba ra song ko ra ba ha mo onda ken nang ni ma ba pha ga ba ba ban ba kham kha nga cham ma
0: আংনি ফাগাপা মেজা হাজারগনি খোপ্রিন নভেম্বর জাউরি থার্ড ওহা প্রাইমারি স্কুল টিচার ওয়াচম মানে আংনি মাগাপা ওদে এস এস এ টিচার ফ্রুখা স্কুল খাই রোয়েঙা
1: ওয়া ফোরায়ানি বা বিদানা খা অক্সিয়ানি দে না সং নকন্দং ছংতাম ইয়ান চাম্বুগং মাহারি না সান ওয়াই গিজান দে বা চিক চাতনি রা সং ছংমতা দাও ইয়ান আ দালা ফসো আসংগেন উনন আ বেবেন মেঘালয় আদকো নি না নাঙ্গেন দেবা নাকি সংথাং খো না বাদিত না খং খং থাং দোয়াত না জাকু কো দে না মক সং ইং
0: সংথাং আংনে সখাং পা ছানছেন দে ইয়ান উং ইং তাও ছংনি সংও মামু মানানি ছোল দং জাহা খাং ও দে ওয়ান বেবেন ছঙা গুই বাগান নাং গনাং ছম দেবা ওয়ান প্লাকান নস্থং আতা কো মা না হা আন সখাং পা দে ইয়ান বিসারং খো ফরিয়াত নাক তাম আফাও ছোল দং নাক তা নাঙ্গেন উনিগমন সংনা মাইবা ছোলংখো রাবা ছেংনাগতা পোলট্রি ফার্ম বা বেবেন ছুমরে বাগান বাই দাকে চানি দরে নাম জাহা গুই বাগান সান লেবাংবা গপন রংখো মান রাবা নাকতা মানগেন জে খাই না থক জলে চানি বা দংগেন ওয়াক জলে চানি বা দংগেন বা দাও দিবান ড্রাগন ফ্রুট বা পপুলার রংঙা ওয়া রংখো বা গে থানাকতা মানগেন আরো দংথাং দংথাং দালনি রকম রংবা নামনা বা দংগা চলে সঙ্গো আরো তাও মেজা মং মং আংনা সাকসেস আর মেসেজ কাটেন আছেন ওয়ামং কফি প্লান্টেশন কো ছু সঙ্গনা রাবাইঙ্গানা নামগেন ওয়ারং প্লাকান মাফানা ছোল কোটগেন ওয়া ছোল খমানা হদে ওয়ান দংথাং মানচা বিসারং নি সখিয়া ফরেয়ানা নদে সুকাং আইগে
1: থং দুয়ানি কোদে রাবা চকমত আইগেন ইয়া গমকান নাংনি উনো দাও রেজাল্ট মানানি জা মানসা নাংনা ইয়া ইনফরমেশন নাং নিউজ রং বা সুকপাইঙ্গা মা মাউনাস খাংরাঙ্গান এইবানি কথারং দে দোহাচম
0: মতাম রংখো দে ও সঙ্গ আপ দে মান মাই মাই স্কিম রং বেঙ্গা মাসি দেবা মতাম রংখো দাঙ আবার সঙ্গ দোকাম যাই মাসি চা দেবং বান মেজাওয়াং রিজাল্ট মানো দেবা আঙা মুখা দেখা কাম খা এঙান দেখা রাখে ও নাম বিয়া সঙ্গ নাম বিয়া দাক ছাকা নিয়োগ নাকাতে
1: নান দাও নকা সাক্ষী অংসং মতাহা মেঘালয় আদকোনি ইয়া দুরা পান্ডা সঙ্গ নি রে বা মেঘালয় আদকো বেগপা আসখি বে বেহা ইয়া জম বে এ বে জক ইয়াকো নাকো নাকি মা ফাবা নাকা বিমং খ্রা খ্রা জম জক ইয়া না বানা নাকি মা গপা ফাগপানি ক্রেডিট দং ছংমতা আর সংসুর নকসুর নি ক্রেডিট দং ছংমতা ছাদাম বেরং জিয়ান নাকগতা দাকে এম সি এস বা ইউ পি এস সি প্রিপারেশন খাইঙা ছম ওয়ামংনা মাইকো বাগান দাপাত খুগেন মা
0: আগান দাপানে দে ইয়ানগেন আচিং সখাঙ্গপা ফরেনার ইংন এম সি এস বা ইউ পি এস সি সিলেবাস কো নামে মাসি ছিংনা আরো গনিগপা দে ওয়ানগেন সাওয়া আপসান ওয়া কোর্স না ফরেঙা বা এম সি এস বা ইউ পি এস সি না ফরেঙা ওয়ান দাকপা দে পেংরাং খানছিং দন্না মাইনা গপন না আদে ইউ পি এস সি বা এম সি এস ওনারি আং জকো দে নাঙ্গো সময় দং
1: জাওয়া
0: নিগমন নাকনি পেংরাং মাই দাকপা পেং ওয়াকো বাসে নাক দানাঙ্গেন পেবেন রুটাবল সি না সময় নামনাবা দা নেমাবা নাকি প্রিপেয়ার খা নি সময় রাউন খাসনি হয়ে সো আরো রপেন খোবা না বাইগেন বে খাঙ্গো নাকি রোগপা গপ্তা জানাবা দা দেবা নাকি দাউং এম খাঙেন গপা খাম না দে ওয়ান জে নাক রপেন খোমান গেন সিমরং দাক ছাক পে নি
1: ওয়ে
0: ওয়ান সখাংবা সিলবা সঙ্গে নক সঙ্গে পর রপেন খোপং গেন আরো গতাম বা দে ওয়ান আনথাং থাংনা তিনথাং মানছা সময় খর আনি গেন তাও দে গমকান সোশ্যাল মিডিয়া বা ফোন বিজয় উনকো দংথাং মানসা আনথাংকো আদকনা নাঙাও গাকেনক জেবাসি সালানথিও সময় করে আতানি যাওয়াহা বাদশিবা রোয়ে দোঙানি যাওয়াহা দংথাং মানসা আনথাংনা সময় করে আনুনাঙ্গেনক গপন রং মঙ্গো ফেলানি যাওয়াহা আরো ব্রিক বা দাও বেবেন মতাম দে কোচিং এঙা নামা মতাম কোচিং এনা মান গিজাগপা রং দোঙা দেমাং বা দাও দে আনছিং ফোন কো নামানা বাজা খানা মানা নাম গিজা না বাজা খানা মানা
1: বাতে জখ
0: ওয়ে দেমাং বা আনছিং ফোন কো নামানা জাখ খানা মান গেন ওয়ান ভিডিও স্ট্রং কো নিনা গতা নাম নামা ভিডিও স্পাঙা আঙা থাং বা কোচিং রে ইয়া দেমাং বা বাত দেন আ সালান টিউন ভিডিও স্ট্রং কো নিকুয়া নিউজ স্ট্রং আই গিজা
1: ইউটিউব
0: ভিডিও স্পাঙা নাম নামা বাঙা উনি মানে আছে ইউটিউব ভিডিও স্রং কো নিয়ে সময় রং করে অ্যাপস খানাক তা মান গেন ফোন কো স্কোর মতঙ্গো দংথাং অ্যাপস রং ছিল আং গিজা ওয়ান ইউটিউব ভিডিও স্রং কো বা নিনা তা মান গেন আর ওয়ান মঙ্গাত খুনা যতন খানাক তা নাঙ্গেন আর যতন খান বাক্সানা আনথাং বা বেবি রাখ নাক তা নাঙ্গেন আনথাং খাদং নাক তা নাঙ্গেন আর wanak ceng tak siakan kemen kita nuk kepai solo binak tanangen ceng mai banyak nekani kau mat gen cem ode angade bebe dak comota isolan fatia ni kau comota tak cakan ni kau comota unik kemen ceng pangna nuk kepai kau zaman don jana aro wan belsisa ba belsigni nam jao ceng wat kal jana ina belsisa belsignio nak ni UPSC ko mat nuk cagen cem ngoba anggota haida MCS ko mat nuk nawa donga unik kemen MCS bal padiong ja kemen UPSC ko prepare kan nya by MCS ko prepare khani ada bebe na MCS ko matnak chana badonga deba una ro government gepen khamrang donga ukude na matnak khana badonga onigon ge gepen kham ko mat matngo gepen kham ko mat nen MCS or UPSC na prepare khak nak ta mat khuai gen
1: tang ni family na ra mai message tong ska na ngora
0: phangnan family mun meli geponga ni geman beben a ne kan rang ko mat gen unde ba nga wa mani ku patya ni ko bagis ka gen aro phangnan anga mat na de pet de jeji anga donga wa mangkhang paksa donga tnak daska ani man anga
1: daude nang ai baba kham mo dong cha kon ba
0: a ba dong cha
1: ai de dong khing mo
0: ai dong khing
1: diban nang baba khode na ram betta mat na ke no
0: na de nas ko te lo mai ke no
1: ong chong mat ta da lo an dak plen a kha ding jol jol ching baksa golpo mang bang baksa golpo gen chum o mang ba nang ni makhang chini mission nan talbat ke pa dong khing a no ko bai sol nang na chu sokani kon chong mat ken mainan a anditan chusoki jani ko man gen chmo mangma twatkal giza don gal giza no kopa kos khothong ne dalo chigpa wa ha wa ba kosak pat kapa o yara chingna ba raso chongmata dalo chingbaksa u ni anchingni no gapa sani ba dimichak madam chingba jambe ch marakni aganani rangko khnatham sobe sau barang de didiani ko bang batte khrengani ko man chongmotken gisukona na ba chongmotken haida sauba don thongage nok man tel jawa ha ngappa ba jothon kha thai thai ni nas chongmot kanok ne anga chanchi sowa mathala anogappa madam chingba jambe ch marak na ch marak rangni makham rasong un baksana dura bandani ba makham rasong aro anchingni chak jatni makham rasong chongmota mathala nangni gam chatte ke paso maina madam gamakni phalo ana ko mathala te anchingni agan gurkani ko don thongat na mathala
0: mathala
2: Nak simang, Sri Mati Don Mesi H Marakni, Sengani Rangna, Hajagini Grupma Besio Megalaya Public Service ni topa Miss Chingbe Jinma Si H Marakni akan cakani rangko kena sonak tamat naha. Tau jojo nak simana Devi sang mana gitrangko kat matang sekainya gitrang inga, repeng unge, arudarang geta. Ya gitko hai dakwan ceng jojo kenang sekanah.

0: nasi mambin sen sang ma ni dolni isona mcheli gi tang kok na sona ma ha ta mung kapan prom kok nang skagen ta somoy dok paji mit kola chung ha ya somoy na simang changki pang krita ni gman tarig man program kok na sogen ya ko se gpa leulin armarak aur tarig pa e armarak ong a
1: কৃতানিকু মানিয়ন জোল দিনঠাং দিনঠাং মানিয়ন নিরম দুমা নাতে দাদিং নি মানদিমো দাদিং জোলরা জাংখিফং খতরা নাইবাকি মানিবনা না গন না মানগিন মা
2: চুমাদে বিসা আছি আনি সালো চা খামালাং নি না দংথম গপা রথম গপা সাদক মতে সময় দুমা এনে মনে নে রথম গপান মতে চা মানতে চা খং মানসে কা রাশে কা না মতে চা নি বেমং খুদে ওয়াই ছাদে মঙে
1: দনসুয়া
2: এন্দাকে মং জেখো বেমং মংনা নাঙা চাকমা নোহা আথলা আমফলেম বেমং নামা খুদে শান্তি মঙা
1: বিমং মঙ্গা নি চাকমা নোসা নাসুং চামু আমো
2: ওয়াই
1: আমু ওরা মাই তাকি মঙে আমু মঙা সঙ্গে নি
2: ছঙা দে আমো দে রাবু কানা না আথলা না নে না নান জাক ফা জাক চিতাল না নান কং খোল খোল পিয়া না দাক্ক পা না না রু কে পা না না আথলা না নে রাবি কানা নে নান মাতানে নান আনছিয়ানি ছঙাতে মঙে আমুয়ারি রুয়া ছিমছা জোলদে বা গপন পাতেকে মঙুয়ার আঙা পো
1: দিদি নাসং জোলনি আমুয়ানি খুসা হাদে সিঙ্গা গপন জোলনি কো জাহা গপন কো সিঙ্গি নিসকা গে
2: ওয়াই
1: দয়া আমু আমু ওর নাসং ওর মাইচি আমুয়া
2: ছগাতে তু ডঙ্গ পাতে তু ছাপা আমুয়া ওয়াক ডঙ্গ পাতে ওয়াক ছাপা ইয়াতে দুরা সংগ পাতে ওয়াক ছেপা দু বক ছেপা আমু পো এন্দে পা দুরা সংনি নাই ফরা সটা
1: দুরা সং কো
2: ওয়াই দুরা সং মঙাই কো মেজাক ছেনা নে খুয়া জাকো মানো পিসা মেজাক ছেনে না সানা বা মেদাব সামদা পে ছুই ব্রাই মেদাব পি সামদা পে রাঙা মি জাকনো কুপানা
1: জাকনো কুপানা
2: ওয়াই
1: ইয়া বিসা বানাস খাম মাইকুবো মাইকুবো থারি সোয়ারাম দুঙা মা
2: বিসা বানাস খাং দে মাইয়া সংসার রেগরাং দে ছু সংয়ে জাঙ্গে না নে মং মা আতি ছু সংয়া মেমতম আর মেশে রংছাপ না মেশে মেমতম খুদে মেমতম মিয়ান জাঙ্গে না মানছা মা আতি সংয়া ওয়াই খুদে যাওয়া সকা সকা মানতে আনাবা নাকি মামা খামদা কাদা খামদা গিব বা জাঙ্গি না সুহা নাক নাম চিকনি দোনা এখুদের
1: যা সময় সার না
2: ওয়াই গপন নইনে ফার আশ্রয় নাক না চেক কেন দেখে টাকা
1: ও আন্দেকে সা
2: ওয়াই
1: ইয়া মানিয়ানি যামান ওর খ্রিস্টানি যামান ও দে দুহো ওয়াকো দুহো জব জিগব নকো জলগব করা সপ্তম
2: রাশন্তা
1: নকনি মান্ডিশন সমা রঙা সারিয়া মামা সংসুল নক
2: না ডোঙা দপতে সংসুল নকসুল দিবারি আম তোকে ছাপা পুরা বানছে ছাপা ডকব দাগা মালা চুনা ওখনে সোয়ালে রাননে থায়া
1: আচিক ফাগা ছামরাং নি বিশা আচি দাল দালো খ্রিস্টানি বিওয়াল খন জংখি ফাং খ্রিস্টানি মঙা ইয়া দাক বিওয়াল কো তালো না খং খং বা আচিক সংসার ক্রাং দে মানিঙা তথারা বুর্গা রাবুগা স্থুর ফান্থুরা বা আব্রাসা জামা খো জঙ্গি খো বা মান্ডি খো ডাকে জঙ্গি কাটা নিউমং বিবিরা উচিসা ডাক্কা নি রুয়ানি থুরি ঠেং ঠেং গামা রঙা নি আগানা ওয়ান ডাকেন আগাল গনছি গুয়া রঙা ছুমনা ডাকিসা গংখল ফুয়ে চাকসে থকজক বিমাং লিং জানা খুয়া আগান জানা বা আব্রাসা জাজ পাতচক নি আগানা উনুসা খুবিবা খোবা চকনা বালওয়া জাঙ্গি বা চকনা দেখিসা মান্ডিকো ডাকমান রুমানুয়া খো থারুয়ান রাখজানা থানুঙান টুপো টুপো ডাকায়ানা খুয়ান জাথং রাখুজানা উনাসা খামালকো অকামে ওয়ামং ব্লাক ছিনা দালর নামে আনসিংয়ে দালর ছিনা আর ফ্লাক সা ডিঙারাঙনি যোগ ছিনানে ওয়ামং নকো ডোঙ্গবা টুখো টুবখো বা ওয়াক্ষো রাসতে বিষানা খ্রিস্টা নি আগানা বিষা আছিয়ানি বাক থাপান আনিগপা বিশানি বিমংখো মঞ্জলনা নাঙা বিমং মঞ্জাও দে চিপুবা মাতফুবা বিমং রাশেকানি আগানা উন্দাকে নুয়ামং আসে লঙা তানি আগানা উনিগমন বাক কাছিয়ারিন জিগবং চিনা যাবনো মুনথাইনা স্কুটি উয়ামং মুনথাই না মানা আন্দিব খামাল রাংসানান বিমং মঞ্জলা উন্দাকেন আচক্রাঙরা থাত্তার রাবুগানি আখো চিখো ডাকানি যামানো আবিরাংখো চিবিমারাংখো আর মাতপুরং রাংখো ডাকানি যামানো গরং ফ্লাক খো নিথমকপা নিরকপা খোবা নাঙানে মানদিগো ডাকাহানে উয়ামং বিবেরা ওয়ান্দাকেন খ্রিস্টানি সময়ও খামাল ডাকে মঙা
3: আয় জাংখিবাং না আখল চুচুম্ব জাংখিবাং থাতনা গাক চক আয় বাসাকো না সিংসেনা আমি আনি সময় অংজক জাংখিবাং নে আঙ্গাই আঙ্গাই আমক কানি জামান নানিনওয়া বিমং দিশং খিজানে 이 무멍청 기자네 볼닥니 장기나 자마치 실카칼